আখকে দেখিতে হত আখ দানবি আখ দেবে আখ দানবি আখ দেবে আখ সোনার মুঞ্জন সে কিতে আখ হে আখন পায়ে কিতে কে কে উঠ উঠ যায় এতে কিতে